0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। বিপি হারিব দেশ জিতিব।
1: এই জানকারী NTEP দিয়ে আছে।

Good morning, itu Akashvani Kohima. Pujur laga khobor puri asim kongnongla. Eastern Nagaland People's Organization, ENPO, proposed public rally July 10 tarikh rakhibole thakia du rokhai dise. ENPO pra kosi ke rally rokhai dibole fasla do state sarkar, Rajya Sabha Member of Parliament aru ENLU convener ba onurodh koriya pasuti hoise. ENPO pra kosi ke state sarkar ba July 6 tarikh press statement proposed a special assembly session to Frontier Nagaland Territory FNTAD thakibole janai dia du taikhan ba mani rakhi ase. Organization ba Sorkar laga faisla di swagat kori ase janpra FNTA logodi joria issues lamba samoy pra rokhai thakia di dhyan di ase kintu organization ba sapha kori janai dise rally tu etia samoy ekla karone rokhai rakhi ase aro taikan laga central executive council ba august 6 tarikh lok kori kina mamla di faisla kan banai dibla ase ENPO pra kosi ki MOA laga kisman dorkar principle di botli dia noholi hatai dibole do consultation laga scope di nai organization ba kosi ki consultation ba center aro state laga political icha dikhabole ase etu pra kosi ki MOA to pratan mantri laga sabka sat sabka vikas sabka vishwas sabka prayas laga line di husa aro sahi atmadi implement korigina Eastern Nagaland Manokando Vixit Baharet Laka Mainstream Day 2047 Dakte Dignity Shanti Aru Unuti Logodi Milai Dibuli Lage Education Ministry Ba Jagal Ekta Reporto Unified District Information System for Education Plus 2025-2060 School Education in India Karni Release Kuri Dise Reports Hisabti 2022-23 Logodi Saile Reporting Sal 2025-26 Somoy Teachers Laka Gintido 8.3% ba uthi jaise. Ministry ba kwisi ke teachers taka ginti uthiado student teacher ratio sudhar kuri dibuli dorkar gadam hoikina quality education dibuli aru teachers rakhia laka regional disparities lokuti samna kuribuli ase. Reporting sal 2025-2060 mahila teachers taka representation di uthi thakia dikhigina total teaching workforce laga 54.9% to mahila khan thakia se schools di mahila representation di academic sal 2025-2060 uthi ja dikhigina chukri laga enrollment bra 2025-2060 84.4% punchi se School infrastructure aru bishi du digital facilities di bishi aki barhai ja report bra dikhaya se Education Ministry ba schools di computer facilities to 2024-25 day 64.7% thakia bra 2025-26 day 69.9% uthi jalaka record kori se. Governor Nagaland Nan Kishore Yadav pra Sumi community logodi tuluni laga khushi afsar de greetings janai se. Ekta message di governor pra kwese ki tuloni do abundance, mun khushi, mil milap, maniya laga festival hoigina morom, dosti aru community laga living values dikhaya se. Governor Yadav pra idu dangur festival pra khushi, gau bhal, shanti aru sob gharde dhun bati anidibali wish kore dise. Tai pra tuloni laga atma pra sob logodi mil milap aru state laga baldai aru agi jabali karne ek dusra lokoti samman koribole mon uthai dibole asha janaise district administration chamukoti mabra rasta cholai thakia sob lokoti bhari prukhon somoy di aru rati di national highway 29 chatti dolong jitokro Koki Bridge aru Koki Dolong di driving kuria somoy sabdhan hoboli onurodh korise jonto somoy bishi bhag mati aru pathor kiriboli pare ekta advisory di deputy commissioner Jamukoti Marbra ahajwa kuria khan logote monsoon season hoa karone mati aru pathor kiriboli khatra thakia nimite bhari prokhon aru rati somoy di bishi hoisha hoboli salla dise administration ba sob logote traffic diversions maniboli aru authorities pra jagadi instruction diado karabra maniboli অনুরোধ করেছে ফোর লেন হাইওয়ে লাগা লেফট সাইড লেফট ইন সাইটি ডাঙ্গর হিসাবে নোটিস দরকার হিসাব নোটিস না দিগিনা ট্রাফিক কারণে অল্প সময় নিমিতি বন রাখি আছে আৰু ফুটবল দি সুইজারল্যান্ড বা কলম্বিয়া লগতে ভেনকুভাৰ দি পেনাল্টি শ্বুট আউটে চাৰটা আৰু তিনিটা বাৰ হাৰাই দিগিনা চাল 1954 পাছতে সবচে পহিলাবাৰ ফিফা ৱৰ্ল্ড কাপ লগা কোৱাৰ্টাৰ ফাইনেলছ পুঞ্জি যাইছে Devoson Sanchez bra spot kick to Bardi Mari Degena Colombia Comzer Hojasi aro Robin Varkas bra quarter final to Argentina Logoti Hoboli score na kuri agodi Cacho Hernandez laga Kushido
কোশিষ্ট গোলকিপার ক্রেকর কোবেলবা বাঁচাই দিছে। দুইটা সাইজরাবি এক্সট্রা টাইম পাশে শুনি শুনি থাকিছে। দুসরা রাউন্ড অফ 16 ম্যাচ দি আর্জেন্টিনা ইজিপ্ট লগত আটলান্টা দি তিনটারও দুইটাবা হারাই দিছে। আর্জেন্টিনা 78 মিনিট তক দুইটা গোলসরা বিচ্ছি দি থাকিছে। কেতিয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স কান জোশ লগাই কিনা ক্রিশ্চিয়ান রোমারোরা 79 মিনিটে সবচেয়ে পহিলা গোলটো দিছে। একই করে দিয়া দো মেসিরা 83 মিনিটে দিছে আর ইনোস ফার্নান্ডেজরা এক্সট্রা টাইম দিয়ে দিসরাওয়ালা গোলটো দিছে। এটা মিলাই কিনা আর্জেন্টিনা বা টুর্নামেন্ট লগা কোয়ার্টার ফাইনালস দিয়ে পৌঁছি যাইছে। আর এটোর লগত আজি ফুজুর লগা খবর এমান দিয়ে শেষ করে আসি। শুনি থাকিবি সাম 7:10 মিনিটে নাগামিজ খবর আনি দিবলে আছে।

Well, yes, another message comes in and it writes, Hello, Didi. Moibi ajitu apuni laga program te present ase de. Aru apuni laga gana huni kena kheti de hal mari ase. Raining to be shi hoy ase. It's me, Bipon Borosa Dimasa from Chumukidima Amaluma village koi ase. Well, Bipon apuna iman panigira borkhon iman ahiatam to be apuna to হাল মারি আছে আর আমাকে একদম বহি কিনা আর মেসেজ বি লিখি দিয়া হয়েছে এই বেশি ডর কথা আছে আপনার ইমান দুঃখ পাই থাকিলিবি আমার লাগা গানা খান আমার খান এফ এম পরিবার জুড়ি কিনা আপনার গীত খান শুনে আছে কই কিনা তো বেশি খুশি পাই আছে আজি বেশি বরখন আহি আছে কইলে আপনার যি হলিবি বেশি পানি নাবিজিবি রেইনকোট খান লাগাই কিনা কাম করে আছে কই কিনা বিশ্বাস করে আছে কিলে মানে এটা তো সব মানুষ খেতি বাড়ি করিয়া টাইম আছে না অলপ তো গাও কবি মরম করবি পানি তো অল্প রুখিয়া পিছতে হি আকু যাই কিনা হাল তো মারিবি না আর ভাল করে খা লওয়া খাবি কিলে মানে এটা তো বরখম বি আহিব আর না জানি কিনা আচানাকতে একদম গরম বি হয়ে যায় থাকে এটার আপনার তো গাওটু ভাল করে রাখি কিনা কাম বি করবি কিনা জানাই দিয়েছে বিপন ভাল করে আপনার কাম করবি দে আর আজি লাগা দিন বি আপনার লাগা বেশি ভাল যাবি কই কিনা কই দিয়েছে ওয়ান ওয়েল ইয়েস মাই ডিয়ার লিসনার্স আই থিঙ্ক আইল বি এবল টু প্লে অনলি দ্য লাস্ট ট্র্যাক ফর this session but yes don't worry right after this at 9:30 your Hindi film songs a key kalakar with news headlines will come up so don't go anywhere Hindi film songs a key kalakar program will be a very good one all right so yes whether you're working kam kuri asina apunar kam kuri thakilibi apunar ঘরে থাকিলিবি আপনার কি করে থাকিলিবি সব মানবি ভাল দিন হবি আল সি ইউ অ্যাট 10:30 আনটিল দেন টেক কেয়ার অ্যান্ড দিস ইজ ইয়ার লাস্ট ট্র্যাক দিস ইজ অ্যাডিক্টেড বাই এনরিকে

0: Well, aku kumpa message puri di bawah tu bisite traffic update tu koi dia bo. RJ Jacob sir, mujhe radio se bahut pyar hai. Sunita Basumatri ko good morning koi na listeners ase Durgesh Nagar puri koi na janai diya se. So Sunita apni ke good morning koi na janai diya se Durgesh Nagar puri para. Aur yate ko likhi ase good morning FM Trakupan family DTH FM radio listeners group koi na likhi ase. Well, thank you so much and good morning. আৰু ইয়াতে নিমাতি বয় নিমাতি গাৰ্ল এখন বি লিখি আছে হেপী ৱেটনেছ ডে মৰ্ণিং আৰ জে জেকব খবৰ কিনিকা আছে হো কৈ কিনে লিখি আছে ৱেল খবৰটো ঠিকে আছে ঠিক ঠাকে থাকি আছে তো আপুনি বি ভাল থাকি আছে কৈ কিনে মই পূৰা বিশ্বাস আছে এইটো নিচিনা থেংক ইউ চ' মাছ ফৰ ৰাইটিং
1: News, music, and entertainment.
2: This is FM Trakupan.
1: FM 103 megahertz.
0: Good morning. Edu Akashwani Kohima. FM Trakupan 103 megahertz. Pratya real time traffic update. Anidia se Kohima town laga. Monkhola para lekina PHQ junction to khulita northbound that is niche jagan ule moderate ase aro southbound junkan upor fina ahi ase itu ele light ase koina janai di ase kintu apni kan alternate route ala rasta chalo bole mon ase koile old minister's hill to jail colony tu rasta chalo pare PHQ junction para lekina mezur junction to khule northbound te ele light ase aro southbound te bi light ase kintu ala rasta chalo bole mon ase koile paramedical to T model to IG itu rasta chalo pare nahile lady miles road itu rasta chalo pare TCB gate para raju point to khule northbound aro southbound duita te bi moderate ase কিন্তু আপনি কারণ আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাও পারে নহিলে বক্স কাটিং টু এনএচ এ কে টু সেন্সাস পয়েন্ট নহিলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাও পারে রাজু পয়েন্ট পর লাগে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু এনএচ এ কে এইটো রাস্তা চলাও পারে হাই স্কুল জাংশন পর লাগে না সেন্সাস

0: টাইমে আমি ঈশ্বর মরম করা একটা মাইকি থাকিছে ঈশ্বর মরম বরা আর মি লাগা মন দিয়ে মানে ঈশ্বর নিমিত্তে কবা করবলে মন ঈশ্বরকে সেবা করবলে মন ঈশ্বরকে তাইলাগা নাম ডর করবলে মন ভাবা না করা টাইমে ঈশ্বর বরা মুইকে তাইলাগা কাম করবি কইকি না মই 18 ইয়ার্স থাকা টাইমে ঈশ্বর বরা মুইকে মাতিছে আর এই দিন বার লই না মহিলা স্টাডি খান করি না আইসে থিওলজি কলেজ দিবি যাইছে আর চার্চে সেবা করা শুরু করিছে ছুটু বড়া সেবা করিছে হলবি ইনি এইটো এটা তো 20 সাল উপর হইছে ঈশ্বরকে সেবা করি কিনা এনেকা হওয়া তো আস্তে আস্তে বা ঈশ্বর বড়া একটা তাইলাগা নাম নিমিদে একটা আওয়াজ একটা হব দিয়ে আছে আর স্পিরিচুয়াল লিডারশিপে একটা করব দিয়া নিমিদে আমি ঈশ্বরকে বেশি ধন্যবাদ দিয়ে আছে আর এইটো তো আমি নিমিদে নহয় এইটো তো ঈশ্বর নিমিদে আছে আর মানুষ খান নিমিদে আছে কই না আমি বিশ্বাস আছে
1: আমি লাইদো জার্নি আর কিনা ইন্সপায়ার্ড হয়েছে কিনা মন ইচ্ছা হয়েছে এই মহান জানুলে পাদ বেশি খুশি আছে ম্যাম তো আজি ভাল ডিসকাশন লগতে আপনি লগতে কানেক্ট রলে আছে তো একটা আইডিয়াল ভাল মাইকি কিনিকা হব লাগে এই সবতে মান আজি বাতচিত করলে আছে তো ম্যাম এই টপিকতে মুই আপনাকে সবসে পহিলা হুদি বলে মন থাকি আর আপনি লাগা ভাবনা দে একটা আইডিয়াল ভাল মাইকি তো কিনিকা হবলে লাগে আর আইডিয়াল ভাল মাইকি লাগা মতলব তো আপনি নিমদে কি আছে ম্যাম
0: আইডিয়াল মাইকি তো আমি খান নাগামিস্তে কই দিলে একটা ভাল মাইকি একটা নলবি ইটু মাইকি তো এক্সাম্পল একটা আয়া তাই নিচিনা হবলে মন দে তাই কুড়িয়া তো ভাল আছে দে ইনিকা মানুহ বড়া কবলে পারিয়া একটা তো ভাল মাইকি আইডিয়াল মাইকি আছে হলিবি ইটু হবলে তো একটা নামহি নহয় ইটু তো আমি খান একটা বেশি বিতর্কতা বুঝব লাগে আমি খান মাইকি খান লাগা রোল কি আছে আমি কোন আছে একটা মাইকি হওয়াতো ইটু আমি খান বুঝবলে লাগিয়া বেশি ইম্পর্টেন্ট আছে ঈশ্বর বরা মতা আর মাইকি বনাইছে পয়লা কথা তো আপনি কোন আছে এইটা জানিব লাগে আপনি ঈশ্বর বরা বনা দিয়া একটা মাইকি আছে আর ঈশ্বর লাগা আপনি লাগা রোল তো একদম ডর একটা রোল আছে মাইকি হওয়াতো ছুটু একটা নহয় হলিবি আপনি একটা বাচ্চা আছে চুকুরি একটা হয়ে কিনা তাতে বড়া আস্তে বড়া ওয়াইফ হয়ে যায় না আম্মা হয়ে যায় ইটু রোল খান সব বুঝি কিনা একটা বুদ্ধিমান থাকা মাইকি ওয়াইস মাইকি হওয়া লাগা প্রুডেন্ট ইংলিশ পর কব ঠিক ভাবনা করি কিনা ঠিক যা লাগা দে আলাগ আলাগ রোল খেলিয়া দে আমি খান আর একটা ঠিক রাইচিয়াস মরাল ক্যারেক্টার থাকিয়া লাগা মাইকিকে আমি আইডিয়াল মাইকি আছে কবলে পারব দে
1: ম্যাম আপনি মান সুন্দর কই দিছে একটা আইডিয়াল ভাল মাইকি তো কিনিয়া হব লাগে মান সুন্দর কই দিয়া তো বেশি খুশি আছে আর মহান লিসনার্স খান দিদি বুনিয়ান বি শুনি না ও এটি তো একদম ভাল একটা আইডিয়াল মাইকি হলে ইনিয়া আর ম্যাম ব্রা ইনিয়া ভাবনা দিয়া তো তাহান বি খুশি পাই না শুনি থাকি আছে ম্যাম ম্যাম আর দোসরা দে আপনি ইহুদি ও যিনিয়া আপনি তো স্পিরিচুয়াল লিডার লা কাম খান বেশি করি না হে আছে তো খাস করি না মহান বাইবল দে সাইসে গুলি তো একটা আইডিয়াল ভাল মাইকি গে কিনিকা দেখাই না আছে আর তাই খান লাগা খিসা পড়া আমি খান কি বুঝি বলে পারে ইটা লাগা মাইকি হান খাস করি না পরিবার রে গির্জা রে আর সমাজ দে কিনিকা ভাল রোলস লবলে নইলে হবলে পারিব
0: কোয়েশন নিমিদে বেশি থ্যাংকস আছে কেলে বাইবল এটু পইলা কথা কব আমি খান বাইবল তো হাজার হাজার সাল তাক থাকি কিনা আহি আছে আর বাইবল তো বুদলি নোহা লাগা কথা আছে মানুষ লাগা কথা তো বুদলি হয়ে যায় একটা কালচার নলবি একটা ভাব মানুষ একটা কিসুমলা ভাবনা খান বি বুদলি হয়ে যায় না হলিবি ঈশ্বর লাগা কথা বাইবল তো কেতিয়া বি বুদলি নোহা লাগা আছে এইটো কারণে আমি খান বাইবল দে বড় কিনিকা ভাল মাইকি হবলে সাবলে লাগতো এইটো তো বেশি ইম্পর্টেন্ট আছে কিন্তু বলে কেতাবি বুদলি নোহা লাগা আছে ঈশ্বর লাগা কথা দিয়ে ইনিকা লিখি কিনা আছে আমি খানকে মাইকি আর মতা বনাইছে আর মাইকি খান লাগা রোল আলাগ মতা লাগা রোল আলাগ আছে আর মতা খান তো লিড করবলে নলিবি ফ্যামিলি প্রোভাইড করবলে ডর ডর কাম করবলে লাগা একটা তখন লাগা উপরে আছে হলিবি মাইকি খানকে সাইছো বলে আমি খান তো নার্চারার্স না মহান তো মরম করি কিনা সাবলে লাগা তো বনাবলে ঘর বনাবলে মাইকি খান আছে ইটু একলা দেহে খতম নয় হলি মহান মাইকি খান তো একদম বেশি ছোট মতো হলিবি ডর হলিবি একদম পারিয়া লাগা আছে বাইবল দিবি সাইকে না যাইছো বলে আর তাদের সাইলে বেশি instructions kota bishi aze maiki khan kiniga thakibo lage na apni kiniga bhal wife hobo lage amma hobo lage aro kiniga society bi thakibo lage sob likhigina ase holi bi ami bishi kwa bra proverbs 31 de kitu lagaba kobole mon ase aro tadi do kwa do ekdom virtuous woman virtuous means ekdom thik thaga maiki do kun ase kole আমি গান কিতে ঠিক থাকা মাইকি গলে আয়া তাই তো সব ভালো হবে নাকি ভাবে না সুন্দর বি হবে নাকি নলিবি পুরা লিখা বি বেশি আছে নাকি না পয়সা বি বেশি আছে নাকি ইনিগা বি ভাবনা হয়ে যায় হলিবি ইনিকা নহয় ঠিক থাকা মাইকি তো মন ব্রাই শুরু করে ঠিক মন দে তাই না তেলেকা ক্যারেক্টার ব্রা শুরু হয়ে যায় আৰু কেৰেক্টাৰটো একদম মন লগা খোটা আছে আমি খান কিনিগা ভাল ভাবে কিনিগা ঠিক ৰাস্তা দি যাবলৈ মন আছে ইটো লগা পৰা শুরু করে আপুনি স্কুল দিবে না যাই থাকিব পারে না পয়সা টকা বি বেশি থাকিব না পড়লে আপুনি লা মন তো ঠিক থাকিলে ইসবরা আপুনি কি একটা ভাল মাইকি আইডিয়াল মাইকি তো বনাই দিব পারে দে না তো অনে তাতিবার শুরু করে আর বাইবেল দে কয় তাই নিজ লগা কিমতি জানে কি তে বলতো আমি খান লা সোসাইটি দি তো এ মাইকি মানু খান তো ইনি গাবি কই না হয় না গিনতি ন করে না এ মাইকি বাচ্চা আছে ইনি গাবি কয় হলবি তাই তো তাই লগা ভ্যালু জানে তাই লগা কিমতি জানে তাই না ইসব মাইকি বনাইছে বনা জানি আছে তাই না আর বাইবেল দে প্রভার্বস 31 দে সাইলে তাই লগা মতা ব্রা তাইকে বেশি বিশ্বাস করে এনেগা কয় হলিবি কোন মানুষকে বিশ্বাস করব পারে কলি তো যোন মানুষ ঠিক ক্যারেক্টার আছে ঠিক মন আছে ইটুকে হাজবেন্ড বারবি পুরা বিশ্বাস করব পারে তো আর তাই লগা বাচ্চা খান বারবি তাইকে বেশি মরম করে আর বেশি প্রেস করে এনেগা কলি গলে বাইবেল দিয়ে কয় আছে তাই তালাম বাচ্চা খানকে ভাল বা সাই দিয়ে কয় ইটু একটা আমা ভাল হবলে লাগা তুমি বেশি ইম্পর্টেন্ট আছে মাইকি একটা ভাল হবলে ওয়াইফ ভাল হবলে আমা ভাল হবলে তো তাই তো তাই লাগা হাজবেন্ডকে সার্ভ করে বাচ্চা খানকে সাই ঘর থাকা মানু খান ফ্যামিলি খান সবকে সাই ইনিগা লিখি না আছে কিলি হলে কেতিয়াবা তো আমি খান তো আজিকালি তো মাইকি খান বি বেশি কাম করে অফিস দিয়ে যা মানু খান আর বিজনেস করা খান বি বেশি আছে ইটু জানতে মোটা বাচ্চা খানকে নাসা মানু বেশি আছে দে আর মহান কিতা আমি খান ফ্যামিলিকে ভালবার না চাই তাতে বার গুন্দুকল ওলাই যায় ইটু বেশি ইম্পর্টেন্ট আছে আম্মা লাগা রোল একটা না ঘরে ভালবার সাল হাজবেন্ডকে ভালবার সেবা দিয়া লাগা ইটু আমি খান লাগা কাম আছে দে আর বাইবেল দে কয় তাই তো একদম হার্ড ওয়ার্ক করে কইও কাম না মন দি না করে আর তাই লাগা কাম খান বি বেশি ভালোয়া দো তাই দো মানুষরা তাইকে সাদো আয়া একটু মাইকি তো কি ভাল কাম করি না লেজি নহয় কয়েছে মতলব আলছি নহয় মাইকি কি বলে আমি বি মাইকি কিসম কিসম বেশি লোক পাই প্রবলেম আলাগ আলাগ পয়সা টাকা লা প্রবলেম বলি বি ফ্যামিলি প্রবলেম খান পাস্টার আমি নিমিতে প্রার্থনা করে দিবি না কই কিনা আই কিনা খোতা কোয়াদম দে কোনোবা মাইকি তো বেশি আলছি থাকে ঘর বি সাফা নকরে ভাত সাত বি পাকাবলে মন নাই কলোনিতে বিরাই বিরাই কিনা খোতা কই থাকে বলি বি আলছি এনেকা হয়ে না লাইফ দে আর বি একু ভাল নিদিখে আলছি থাকলে আমি খান নহব তো এটো কারণে হার্ড ওয়ার্ক বাইবেল দিয়ে লিখে লেখা কয়ে আছে দে আমি দে হার্ড ওয়ার্ক কয় তাই জুল দে উঠে রাতি দেবি ধীরে ঘুমায় এনেকা বাইবেল দিয়ে লিখি কিনা আছে আর তাই তো একদম বুদ্ধিমান থাকা মাইকি ওয়াইজ থাকে আগে দিন নিমিতে ভাবনা করে দে পয়সা বি তাই জমা করি কিনা তাই ফ্যামিলি নিমিতে বি মাতি বি কিনে এনেকা না একদম ওয়াইজ মাইকি থাকিছে আর তাই দুখিয়া মানু খান কি বি মরম করে কিমান সুন্দর না আমি কেতিয়াবা তো নিজের নিমিতে ভাবনা করে নিজের ফ্যামিলি নিমিতে ভাবনা করে হলে বি বাইবেল দিয়ে কয়ে আছে ঠিক মাইকি একটা তো তাই দুখিয়া মানু কারণে বি ভাবনা করে দে এটু নিমিতে তেলেগা বাচ্চা তেলেগা মতা খান সব তাইকে নাম ভাল আছে দে আপনি ভাল আছে দে কব পারে আর সবসে ভাল ইম্পর্টেন্ট কথা তো ভাল ব্রা উনিবি দে এনেকা বাইবেল দিয়ে কয়ে আছে তাই ঈশ্বরকে বই খা মাইকি একটা থাকে না তাই এই তখন সব কিনা করব পারে কই না মুই ভাবনা করে থাকি আয়া মু বি তোমায় কি বলে মনো মু বি ফঞ্চা নাই হো এনেকা ভাবনা করলি বি তাই তো ঈশ্বরকে বই খা থাকা মাইকি হওয়া নিমিতে এই তো সব পারি কিনা যাইছি দে এনেকা আমি খান বাইবেল দে দেখি আছে ইটু শুনিয়া দাম দে আয়া মুই তো এনেকা নহিও এনেকা ভাবে না দাম দে ঈশ্বর ব্রহ্মকে একদিন কইছে আপনি তো ইটু হুই আছে দে কই না বুঝিছে না এইটো নিমিতে মাইকি খান বি আপুনি আয়া মই এইটো নিচিনা নহয়ও এনেকা ভাবিলে আপুনি এইটো মাইকি হবলৈ আছে দেই এনেকা আমি আজি কৈ দিবলৈ মন আছে দেই বি লিচনাৰ্ছ খান সবকে আৰু এটা কথা তো আমি খান কেতিয়া আমি খান লগা ফেমিলিকে ঠিক পাৰ বনাব না আমি খান লগা কাম দে আমি খান লগা ৰোল দে আমি খান কেতিয়া ঠিক পাৰ কৰিব তাদে আপনি আপনি লাগা চার্চ কি বি সেবা করব পারে যায় চার্চ তে বি আপনি একটা ভাল মাইকি হব পারে যায় সোসাইটি দিবি আপনি একটা ভাল হবলে পারে যায় ইটু তো পরিবার বড় শুরু করি দে আর ইটু লা আগে দি তো নিজো লাগা কি রোল আছে ইসব আপনি কি নিমে দে বনাইছে ইটু জানিলে সব তে না উনি সেবা ভাল দিবলে পারে দে
1: আপনি মান সিন্ডুরা কইদিছে বাইবল কে রিলেট করি দিনা মান ইতিয়ালা জীবন দে মান ঈশ্বর গে আগে দে রাখিছে বলে তো মান একটা পুরা পুরি পুঞ্জা মাইকি আইডল মাইকি হলে পারে ম্যাম আপনি না আল রহমান ইয়ে সামজাই দিয়া তো বেশি খুশি আছে ম্যাম আর মান লিসনার্স কান বি আপনি হুনি না একদম আশিস পাই থাকি আছে তিসরা দে হুদি উলু মন থাকি তো আপনি কিনিয়া ভাবি একটা মাইকি কিনিয়া তাই লাগা মাইকি আন্দো বেশি রোলস থাকি যায় একটা চুকরি হওয়ালা রোলস থাকে ওয়াইফ সিস্টার ইন ল ডটার ইন ল মাদার ইন ল তো একটু সব দে রোলস কিনিলা তাহান পুরাপুরি পুঞ্চা মাইকি একটা হলে পারিব এই সব রোলস দে ম্যাম
0: আমি মহিলাগা মন লা কথা একটা কব দে
1: আচ্ছা
0: ঈশ্বর বি মাইকি খান গে বোনা দাম দে কিনিকা ভাবনা করে না বোনাইছ হো ইনিকা ভাবনা করে
1: থাকে
0: মাইকি খান তো একদম না আসুরিত ওয়ান্ডারফুল কব ইংলিশ পড়া না আসুরিত ঈশ্বর বা বোনা একটা মানু আছে দে মাইকি খান তো ইংলিশ পড়া মাল্টি টাস্কার না সব কাম করবলে পারে লাগা না বাচ্চাকে সাই আছে একটা কোনা দে ভাত পাকাই আছে না আর ফোন দিবি কথা কয়ে আছে আর কাপড়া বি ধুলাবলে রাখি কিনা আছে না এনেকা একবার কাম চারটা পাঁচটা দশটা বি করবলে পারে এনেকা আছে হলে বি আমি বি একটা মোটা লাগা আমার আছে আমি মিলা সান বি আছে আর আমি লাগা মোটা লাগা নিয়ম দিবি দেখলে মোটা খান দুনিয়া না পারে তো একটা কাম দিলে তখন একটা কাম একবার করবো পারে তখন তো ফোকাস হলে বি মাইকি খান তো বেশি আসুরিত আছে দেই একবার বেশি পারে হলে বি ঈশ্বর বা মহানগি ইনিয়া বুনাইছে আর ইটু লাগা মতলব তো একটা খাস নিমিতে বুনাইছে একটা পারপাস নিমিতে আমি খান গে আলাগ আলাগ বেশি করব পারিয়া লাগা একটা বনাইছে ইটু তো ঈশ্বর লাগা আশিস আছে আমি খান লাগা উপরে তাতে আমি খান ফুটানি হবলে নহয় এ আমি পারি আছে না কেতিয়াবা তো মাইকী খান এনেকে বুঝে আমি সব পারে মই মতা খান তো একটা কামবি নাপারে কেতিয়াবা তো এনেকুৱা বুঝে ফুটানি দেখাইছে গতিকে আমি খান নিজৰ লগা ইটো একটা ঈশ্বৰ পৰা গিফ্ট দিয়া লগা নিচিনা এইটো জানিব লাগে আৰু ঠিক জেগাৰ পৰা চুনা চুলিব লাগে এইটো চুলাবলে লাগে আছে এইটো নিমিতে আপুনি একটা চুকুৰি বি হব পাৰে না হলে বি আপুনিতো একটা কি কব চিষ্টাৰ ইন ল বি হব পাৰে না একটা ৱাইফ না মাইকী বি হব পাৰে আৰু আপুনি একটা কি কব ডটাৰ ইন ল বি হব পাৰে এইটো চবটো আপুনি খেলিব পাৰিব দে না ঠিক পৰা যাব পাৰিব না আপুনি কেতিয়া ঈশ্বৰ পৰা হে ইটো বি কৰিব পাৰে ইটো বি কৰিব পাৰে এনেকুৱা হলেও এইটো আপুনি নিজৰ লগা নহয় এইটো ইয়াত কৰিব লাগে ঈশ্বৰ পৰা আপুনি কি নাবনাইছে ঈশ্বৰ পৰা আপুনি কি মৰমটো বেছি দিবলৈ পাৰে না মৰমটো ঈশ্বৰ পৰা মাইকী খান পৰা আলাগ পৰা দিবলৈ না মহানগে একটা গিফ্ট নিচিনা দি কিনা আছে এইটো নিমিতে আপুনি এনেই আজি শুনি থাকি কিনা আয়া মইতো বেছি দুখ পাই আছো অ' পাষ্টাৰ না এইটো বি কৰিব লাগে এইটো বি কৰিব লাগে হ'লে আপুনি ঈশ্বৰ পৰা কোন আপুনি কি কেনেকুৱা বনাইছে ইয়াত কৰিবি ঈশ্বৰ পৰা আপুনি কি তাকত দিব না আপুনি পাৰফেক্ট সবতে ভাল হব এনেকুৱা কোৱা নহয় দেই হ'লে বি ঈশ্বৰ পৰা আপুনি কি তাকত দিব ঈশ্বৰকে তাকত মাঙিবি ঈশ্বৰকে উইজডম মাঙিবি আয়া মই কেনেকুৱা হৈ না এইটো মাইকী হবলৈ পাৰিব ঈশ্বৰ মোক কি তাকত দিবি মোক কি উইজডম দিবি আৰু আপুনি মানুহকে কম্পেয়াৰ নকৰিবি আয়া তাইতো এনেকুৱা আছে তাইৰ নিচিনা হবলৈ মন মই এনেকুৱা কৰোঁ মন বাইবল দে কয় ইউ আৰ কমপ্লিট ইন ক্ৰাইষ্ট ঈশ্বৰ বা আপুনি কি ঠিক ফুঞ্চি কিনা বনাই দিছে না কেতিয়াবাতো আয়া মই লগা ইটো বইনীৰ নিচিনা হবলৈ মন ইটো দিদি নিচিনা ইটো ফ্ৰেণ্ড নিচিনা হ'ব মন কম দে আপুনি কেতিয়াবি হবলৈ নাপাব কিন্তু আপুনিতো আপুনি আছে তো না ঈশ্বৰ বা আপুনি কি কেনেকুৱা বনাইছে তাতে ঈশ্বৰ লা তাকত আপুনি লগতে আছে দে এইটো কাৰণে মানুহ কি কম্পেয়াৰ নকৰো প্ৰাৰ্থনা কৰিবি ঈশ্বৰ মোকে আপুনি লগা উইজডম দিবি আৰু আপুনি লগা বেষ্ট দিবি না পুৰা দিবি তাতে ঈশ্বৰ বা আপুনি কি ব্লেছিং কৰিব আৰু আপুনি এটা ভাল ৱাইফ হ'ব পাৰিব এমেন আৰু এটা ভাল মাদাৰ ইন ডটাৰ ইন ল হ'ব পাৰিব না আৰু চিষ্টাৰ ইন ল বি হ'ব পাৰিব দেই
1: আপনি ইমান ভালরা সামজাই দিছে আমি খান শুনি থাকে লিসনার্স খান দিয়ে এই সব রোলস দিয়ে ঈশ্বর গিয়ে আগে রাখিছে গেলে তো মান পারফেক্ট ভাল পুরা পুরি পুঞ্চা আইডল মাইকি হলে পারিব ম্যাম আর চারটা দে আপনি কি হুদি হুদি না যা আছে বেশি কনভারসেশন ইন্টারেস্টিং আছে আপনি লোদে বিষয় তো আইডল মাইকি তো কিনিয়া হলে কি ক্রু লাগে মান কম্পিয়ার নক্রু লাগে আইডল মাইকি একটা হলে মান কিনে আছে এটা একসেপ্ট ক্রু লাগে আর মান মান মন দে ভাল কাম করে শিখলে মা মন ভাল একলা হইলে বি তেদের আইডল মাইকি তো কমপ্লিট হয়ে করে দিছে আপনি মান ভাল রা মান জ্ঞান বুদ্ধি দিছে ম্যাম এদুবে ধন্যবাদ করে আছে আপনাকে আর মই চারটারে আপনাকে সুদিও মন থাকিয়া দাও একটা আইডল মাইকি হবলে কি কোয়ালিটিস গুণ থাকিবলে লাগে আর খিলে কি কি কোয়ালিটিস খান থাকি
0: একটা ভাবনা একটা পয়লা থাকবলে থাকে লাগিয়া তো হিউমিলিটি নম্র থাকিব লাগে এনেকা কব না নাগামিজ পরা
1: নম্রতা
0: নম্রতা হাম্বল থাকিব লাগে ছোট হই না থাকিব লাগে আমি খান লাগা ভাবনা কিচা এনেকা থাকিব না আমি খান আগে আগে যাব পারি যায় কেলে গুলি তো তাতে ফুটানি নাই আমি খান কেতিয়া ফুটানি থাকিব বাইবল কয় প্রাইড কামস বিফোর দ্য ফল না ফুটানি দিয়ে গিরি যায়
1: কয়েছে
0: কোন নম্র থাকিব কোন হাম্বল গুইনা থাকিব বাইবল দিয়ে কয় ঈশ্বর পৰা আপনি কি উঠাই দিব কয় কেতিয়া আমি খান ছোট হই না নম্র না নম্রতা ইটো থাকিব এইটো টাইম দিয়ে আমি খান সদায় একটা ঈশ্বরকে মই আপনি মদব লাগি আছে দে আমি নিজেও বা সব নাপারি দে আমি সব না জানে আমি বেশি পড়া লিখা হয়ে লিবি আমি হাতে পয়সা টকা থাকি লিবি সুন্দর থাকি লিবি এ আমি নাপারিব ঈশ্বর আপনি মদব নকরিলে এনেকা একটা ভাবনা থাকিয়া তো আমি খান আইডিয়াল উমেন ভাল মাইকি তো হয়ে কিনা যাব পারে তাদের হালিব টিচেবিলিটি শিকাই দিবলে পারিয়ালা কোনো মানুষ তো সব জানি হয় থাকে মানুষ জানে না জানে না আর আমি কিটা সব জানি না কই এটা তো আপনি লাগা খতম দিন আছে আমি পুরা লাইফ তো একটা স্টুডেন্ট হব লাগে একটা এজ ডাঙর হয়েছে কইলিবি না বাচ্চা লাগা আমা একটা হইলিবি কিতা বি শিকিয়া লাগা দিন খতম নয় না কিতা আরো বি শিকিবলে মন না আরো বি মই জানিবলে মন তো থাকিছে বলে আপনি ভাল হলা ভাল হলা ভাল হলা যাব দে আছে আরো বেশি ইম্পর্টেন্ট কথা তো আপনি ঈশ্বরকে সবসে আগে লাগাই দিয়াল বলে না এইটু বাইবল দে ম্যাথিউ 6:33 দিয়ে কয় সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড অ্যান্ড এভরিথিং উইল বি অ্যাডেড টু ইউ আমি খান কি লাগি আছে এইটু সব তো পয়লা ঈশ্বরকে বিচারিবি কয় কি বলে তাহি আমি খানকে বুনাইছে না তাই লগাই আছে আমি খান তো বাইবল দিয়ে এনেকা কয়ে আছে আপনি কেতিয়া তাইকে দি দে তাই সব আপনি দেখাই দিব না বুদ্ধিমান উইজডম জ্ঞান আর আপনি কি লাগে আছে এটু বি সব ঈশ্বরের পর দেখাই দি দে এনেকা আছে কি লোলে তাইহে আমি খানকে বুনাইছে তো এনেকা আছে তো চার তিনটা কথা কই দিছে হিউমিলিটি না টিচেবিলিটি আর ঈশ্বরকে পয়লা বিচারি আলা তো আর একটা পয়েন্ট ঢালি দিব দে একটা পয়েন্ট তো মই লাগা মন আর মই লাগা জীবন দিয়ে কুড়ি কিনা আহি থাকা তো মন সব পড়া কি করে মন সব প্রাগ করবলে আদা আদা মন বড়া নকরবলে একটা ঈশ্বর লাগা কাম করব বলে আমি মন সব প্রাগ করবলে মন আছে আমি একটা ওয়াইফ না বিবি একটা বিবি কব না এইটু হব বলবি আমি মন সব প্রাগ করব মন আমি একটা অফিস তে যা মাইকি বলবি আমি মন সব প্রাগ করবলে মন আদা আদা কাম নকরব একটা আম্মা হইছে বলবি মই লাগা মন সব পড়া সবসে ভাল মই লাগা বাচ্চা খান গে দিবলে মন না আমি খান কিনা একটা এইটু ইচ্ছা থাকিছে বলে তো আমি খান আইডিয়াল উমেন দুবি হবলে পারি যাব নাকি না ঈশ্বর ব্রহ্মাঙ্গে তাক দি না মহালা মন তো আদা আদা নহয় বলবি ছোট কাম হইলিবি কেতিয়াবা তো ডাঙর কাম দে মন সব দি না করবাইবি কয় না মানুষরা নিদিখিয়া টাইম দে ছোট কাম কোন বাড়বি আপনি কি না জানিয়া টাইম দে ঘর দে বাচ্চা খান কারণে ভাত পাকাই দি আছে নইলিবি কাপড়া দুলাই আছে নইলিবি আপনি একটা কাম কোন বাড়বি নিদিখা টাইম দে তো মন সব পার করা দিবি তাতে একটা আপনি ভাল নাকি আইডিয়াল উমেন হবলে কারণে জার্নি দিয়ে আছে দে কই না আমি কই দিবলে মন আছে দে
1: ম্যাম আপনি কোয়ালিটিস খান মান ভাল রাখছে মান টিচেবল হলে লাগে মান ঈশ্বরকে আগে রাখিলে লাগে আর মান কি কাম বি করে আছে আদা আদা দিয়ে নহলে পুরা পুরি পুঞ্চি না মন দি না কাম করেছিল তো মান একটা আইডিয়াল মাইকি ইটু কোয়ালিটিস খান পাওলে জানিলে লাগে আপনি মান ভাল এক্সপ্লেন করছে মান ভাল বুঝাই দিয়েছে ম্যাম তো ম্যাম মই আপনাকে পাঁচটা দিয়ে সুদিবলে মন থাকি আর তো মানে তো আইডল উইমেন খান হলে মান চ্যালেঞ্জেস খান বি লগ পাই যায় তো ম্যাম খালি হওয়া দেখলা নহয় তো তো এই তো হলে নিমদে কি মান কি কি চ্যালেঞ্জেস খান লগ পাই যায় ম্যাম
0: পয়লা কই দিও দে চ্যালেঞ্জেস তো So many will look forward to the pretty video. The challenges not again, not all American, not take you, take you. Only way to challenges to American gay, bulk ridule enemy. I wrote a hijay day. American gay, sharper gridule, stronger, takot ola bunai duule. It only listener who in aji abuni challenge kunova jayas neck and only to kunova jayas a gulle. Monchutunu creepy day. Abuni takot isobra abuni divu day. Aro isobra apuni ke side gina lujabo na aro apuni ke sundor wala sharper wala bhalo la bunai dibo a better version of yourself be ulai dibo de itu challenges par na to challenges kan ami be ta mai ke huina ami khan la society dido kitya bodo society de aro ami khan india khan de usuguli be mai ki khan do second class as bi bage Magadi society di kitawa do iniga bhavana bolu bi khota bi olai de na aya mai ki pacha pado na mota pavi na ine bi kui din hoy
1: kitawa jao dim
0: iniga khota kui de do na to mahan mai ki khanda pavi aya mukhando mota noi le do kumti mai ki asne ki kumti asne ki iniga bhavana bi ahi jai itu kone ami khan itu bhavana bai shuru kuri do bhavana thik noi shu guli do na age di bi Jawabna pada jaya. Itu mana abuni laga bapa na bishi important ase. Abuni society bapa abuni kon itu bah itu kumti mai kia ase na. Motahani dangor lase itu bapa na kurea sih kulo. Tapi abuni galti bapa na dase. Aro agya jawulibi na pada jawab. Itu kane isor laga khata dekhi koi itu sabul lagi. Na Bible bapa kia koi ase. Bible bapa koi ase. Tai abuni kia bunai she. Aro motahani bunai she. Mai kia kia bunai she koi ase. Aro Bible de koi ase. Apuni to ekdom ekta value ase koise you are far more than rubies koikina proverbs 31 de man akite kwado itu ase de na apuni laga value do dangor ase de koise na aro isobra apuni karni bi ekta kam dina se motakhan karni bi holi bi ami khan do khotai na babana kodi ay ami to komti wala ase o ami to na punja wala ase ina kurishi kuli do ami khan itu ideal woman do hobole na pare jai itu karne poila do अपनी कौन से जाने ना ना जाने इतु कुबे दे ना अपनी कौन से जाने शिव कोले अपनी इतु मन हो बोले पारे हल्ली भी ना जाने की ना था के ले अजी कुबले मन से इसोबरा अपनी की बुनाई शे इसोबरा अपनी की बुना तो खाली बुनाई दी की ना छाड़े ना एक तब प्रोग्राम निमित्त बुनाई शे एक तब पर्पस निमित्त बुनाई शे और अपनी की चुलाई की ना ताई दंगोर काम करूंगे मना से एक ता अम्मा हुई की ना एक ता वाइफ हुई ना एक ता डॉटर हुई ना सोसाइटी दे उसे गुली भी अपनी की काम करें से इतु चुलाई की ना इसोर अपनी के दंगोर चुलाव ले मना से होली भी अमिकान माइकी खान एकदम एक ता भावना था का दो मोहन लगा मोन दे अलग छुट्टू मोन बुखी देगे उससे तो माइकी खान तो बिशी पढ़ी दे होली भी छुट्टू मोन बुखी जाए मोहन होली भी इतु निजोर भावना दे ना था कि भी ना इसोर अपनी कौन से इतु जाने वाले लगे ऐसे fear of rejection thagi jai mohan
1: that's na? Very true yeah you so on the face kri jai se many time mani jodi bina ekta kam krese itu manu khushi na paile mugi reject kri dile to itu mon dangor hole dupai jai kite wa
0: hoy aro itu kile bishahi gole mohan manu ki bhabe tu bishi bhaba karne
1: asu ta
0: iso ba apni ki tu kurbi kole ta apni mon dangor pra kurbo lage manu bra bhala se bia se nu ko itu na bhabi bi apni ke
2: FM Tracker Band.

0: FM 103 MHz.
1: Good morning, it is Akashwadi Kohima, FM Takapan 103 MHz pra real time traffic ani DSA Kohima town laga. Mon khola bhayo lekin PHQ junction ta khuli ta northbound jeti niche ja khangule modhirat ase aro southbound jun khan upar hoye ase itu hole light ase koina janai diyeche. Ultimate route alag rasta chalawali mon ase koina Old Minister Seal to Jail Colony itu rasta chalawo pare. PHQ junction pra major junction ta khuli ta northbound de hole modhirat ase aro southbound de hole light ase কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি ইটো রাস্তা চলাব পারে নাইলে লেডি মাইলস রোড ইটো রাস্তা চলাব পারে টিসিবি গেট পার লেগে মন আছে পয়েন্ট কলে ইটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুটা টিপি মডেল আছে কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে টিসিবি গেট টু রাজ পয়েন্ট চলাব পারে নাইলে বক্স কাটিং টু এনএইচএ কে টু সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে নাইলে ফুলবাড়ি টু কচিজে গ্রাউন্ড টু রাজ পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট কলে নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিপি লাইট আছে হালকা আছে ট্রাফিক তো কিন্তু আলাগ রাস্তা চলাবলে মন আছে কলে সেন্সাস পয়েন্ট এন এইচ এ কে এই রাস্তা চলাব পারে হাই স্কুল জাংশন বার লেগে

সেন্সাস পয়েন্টও খুলে এটা নর্থ বাউন্ড এবং সাউথ বাউন্ড দুইটাতে বি লাইট আছে, হালকা আছে ট্রাফিক, কিন্তু আলাদা রাস্তায় চলা বলে মনে আছে কলো বেলি গ্রাহাম রোড টু ডিবিএস চলাও পারে, নইলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তায় চলাও পারে। আর আহি কিনা এন এইচ এ কে জাংশন বা লেগে না সেন্সাস পয়েন্টও খুলে এটা নর্থ বাউন্ড এবং সাউথ বাউন্ড দুইটাতে বি লাইট আছে, হালকা আছে, কিন্তু আর কি আপনি আলাদা রাস্তায় চলা বলে মনে আছে কলো টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তায় চলাও পারে। এটা থাকে সিটি কারণে ট্রাফিক আপডেট, আকো ট্রাফিক আপডেট আনি দেওয়া হবো 12 বাজিতে।

0: Well, এটা কো লিখি কিনা কথা আছে রোকোভিলে মেথড ফর্ট মাল দিব পারছো মুখে দিমা বা তাই গানা মানে আছে ডিসকো ডান্সে ফিল্ম পরা এনি সং বাজাই দিবি কো আছে তো আর তাই তো গানা দি টিকেট কই দিলে মানে আমল বসুমতী বিমল বসুমতী সুনিতা বসুমতী অঞ্জলি বসুমতী রাজেশ কুমার বীরেন হংসে প্রেমিকা তেওয়া রমেশ তিরুপতি হিতেন্দ্র দাস বাইকন মুন্ডা মন্দিরা চুবাকে জমে রমেশ পাত্র আখুজো চপি ব্রাদার্স যোগেন্দ্র রংপি শিকারি রংপার দেবাশিস হাজরিকা সুনীল ভংশো অ্যান্ড টু অল দ্য আর জে কইনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ রকুবিলে আপনি লিখি কিনা পথাই দিয়ার নিচিনা মই এটা আপনি ডিস্কো ডান্সার ফিল্ম পরা এনি সং বজাই দিবি কো আছে তো মই এটা গানা বজাই দিব আছে জিনি জিনি আজা আজা পার্বতী খান লাগ আওয়াজে শুনব লিসনার্স খান তো সব মানুষই শুনে কেন এনজয় করবি
1: FM Dragoban 103 MHz News, music and entertainment FM Dragoban FM 103 MHz
0: বিরোয়া কিশোনী কোহিমা FM Dragoban 103 MHz পর রিয়েল টাইম ট্রাফিক আনি দিয়েছে কোহিমা টাউন লগা মন কলাপাড়া লেখেনা PHQ জংশন তো খুলে এটা নর্থ বাউন্ডারি হলে মডিভেট আছে আর সাউথ বাউন্ডারি হলে লাইট আছে কিন্তু আপনি খান আলাক রাস্তা চলাবলে মন আছে কলে ওল মিনিস্টার সিং টু জেল কলোনি টু রাস্তা চলাব পারে PHQ জংশন পার লেগে না মেজর জংশন তো খুলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কলে প্যারামেডিকেল টু টি মডেল টু IG টু রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এটু রাস্তা চলাব পারে টিসিপি গেট পর লেগে না রাজু পয়েন্ট খুলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি মন্দির আছে কিন্তু আলাক রাস্তা চলাব মনে আছে কলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু NHAK টু সেন্সাস পয়েন্ট নইলে ফুলবাড়ি টু কচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এটু রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পর লেগে না সেন্সাস পয়েন্ট খুলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাক রাস্তা চলাবলে মনে আছে কলে সেন্সাস পয়েন্ট টু NHAK এটু রাস্তা চলাব পারে হাইস্কুল জংশন পার লেগে না সেন্সাস পয়েন্ট খুলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে হালকা আছে ট্রাফিক কিন্তু আলাক রাস্তা চলাবলে মনে আছে কলে বেলিগ্রাহাম রোড টু DBS চলাব পারে নইলে হাইস্কুল জংশন টু টি মডেল রোড এটু রাস্তা চলাব পারে আর আহি গেলা NHAK জংশন পার লেগে না সেন্সাস পয়েন্ট খুলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট লাইট আছে কিন্তু আপনি এখন আলাক রাস্তা চলাবলে মনে আছে কলে TCP গেট টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে এটা থাকিছে এটা কারণে ট্রাফিক আপডেট আকো সাম 3 বাজি পর ট্রাফিক আপডেটটো আনি দিয়া হব
1: FM Dragoban 103 MHz News, music and entertainment This is FM Dragoban FM 103 MHz
0: ওয়েলকাম ব্যাক লিসনার্স ইটু আকাশবাণী কোহিমা FM Dragoban 103 MHz পর আপনি প্রোগ্রাম নিয়ে আছে আর যোনখান এটা টিউন করে আছে আপনি হিনকে ভি জানিয়ে দিয়েছে কি এটু SMS প্রোগ্রাম আছে দ্যাট ইজ আপনাদেরকে পছন্দ করে হিন্দি ফিল্ম গান প্রোগ্রাম তো আগেতে রকোভিলে মেথা লেখা মেসেজ পড়ে দিছে আর এটু তাই মানে গানাটো এতিয়া বাজাই দিবলৈ আছে তো শুনি কিনা আনন্দ লোভী

প্রোগ্রাম টাকো শুনব আপনাদেরকে দশক গীত দ্যাট ইজ ফ্রম দ্য মুভি দিল হে কে মানতা নাহি এনি সং বাজাই দিবি গুইনা রমেশ পাত্র রুনু পাত্র এন্ড লাকি গোলাঘাট আসামপাড়া লিখি কিনে পাঠা আছে আর টেকা নিতু গানা ডেডিকেট করে আছে অল এফ এম লিসনার্স ফ্রেন্ডস গুইনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ তো মই অনুরাধা পাটওয়াল লাকা আওয়াজ দিয়ে বাজাই দিবলে আছে ও মেরি স্বপ্ন কি সৌদাগার ফিল্ম আছে দিল হে কি মানতা নাহি।

Well, listeners, can program says Kubletan. We say to connect program says to only what Noluki Kishore Kumalaka was says if Lima say Buddha Mil Gaya are to tie Likina Potase Hitendra Das Asambra Tai Ganalaganambi Tik Tak Likidise Movie Laganambi Tik Likina Potase Rat Kali Ek Kuap Itu Ganabaja Dibuquase Movie Laganamba say Buddha Mil Gaya are to give look at the program to says Korea Hobo কিন্তু সময় এক বাজি হওয়ালে আপনি শুনি হব এফ এম রেইনবো রিলে প্রোগ্রাম আর এফ এম ট্রেকুপানটা অকল সাম 3 বাজিপা শুরু করে হব থ্যাংক ইউ সো মাছ আপনি সবকে লিখি কিনে পঠাই দিয়ার কারণে আপনি সব লগাতো গানা বাজাবলে পারা না আজি কিন্তু বিয়া নাপাবি কিন্তু দোসরা দিন বি আছে আক বাজাই দিবলে পারিব দোসরা দিন দিবি তেমনি দোসরা দিন দিবি আকল লিখি কিনে পঠাই দিবি এনেকা আজি কিনা জুড়ি কিনা ভাগ লৈছে যে নিচিনা দোসরা দিন টিভি ভাগ লই কিনা মোক সব একেলগতে মিলি কিনা মিলি কিনা শুনব তো থ্যাংক ইউ সো মাছ ফর টিউনিং এন্ড থ্যাংক ইউ সো মাছ আপনি সব কবি লিখি কিনা পঠাই দিয়ার কারণে আক একবার কই দিয়ে আছে তো মই উইশ করে আছে আপনি সবকে আপনি সব লগা দিনটা ভাল হব কই কিনা আর হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে

0: FM Dragon Band.
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
2: 이두 아카시바니 코히마 FM Dragon Band 호모이 짜르바지 10 minute 라가 traffic update 안에서 코히마 다운 거네. Moncla wara PHQ junction tak traffic itya northbound de moderate ase or southbound de heavy ase. Northbound is towards Naglan Civil Secretariat and southbound towards Pier Hill. PHQ junction wara Mazur junction tak traffic itya northbound de light ase or southbound de heavy ase. Traffic de delays avoid korbele apnar kan alternate route paramedical to T model to IG noilibi Lady Miles Road de lole parbo. DCP to Razu Point de traffic itya north aro southbound duita de bi moderate se. Razu Point to Census Point de traffic itya northbound light se southbound de heavy se. Traffic delays avoid korbele apnar kan Census Point to NHAK de dusra rasta lole paribo. High School Junction to Census Point de traffic itya northbound de light se aro southbound de moderate se. Aro lastly, NHAK Junction to Census Point, traffic itya northbound or southbound to the light se. Humoy pas baje de dusra traffic update ania hobo. Until then, take care and drive safe on the roads.
0: FM Dragon Band
1: 103 MHz.
0: News, music, and entertainment.
1: This is FM Dragon Band.
0: FM 103 MHz.
3: Seedling root deep method nolibi tarika ituru hule du khiti bari kuria laga samoyte sobse bhal tarika ekta junde tar laga roots khan ituru hule du nutrients nolibi biofertilizer nolibi ghas tu bachawle nimide transplant nakuria age de bijai gine laga ituge seedling root deep technique eniya mati thagi aro itula tarika tu hule du Kitty kuriya laga samoyde sobse bhal tarika ekta ase kinimde hole du crops khan laga root development de promote kuri dia aro nutrients komti thaki ja itu khan ge bi bharai dia aro pakpuka seedling khan ge nosto kuri dia itu bara bachai ne rakhi acidic soil khan de acid bishi thakia laga mati itu khan de phosphorus komti hui ja itu du bishi common ase itu nimide acid thakia laga mati itu laga samoy de management of phosphorus jagineta laga roots laga fini itu du hile du phosphorus cholabra crops laga yield itu bi variety ase kintu itu tarika de du hile du ek bar super phosphate single super phosphate koi thakya itu du hile du natural aro organic farming dawai na chola laga jaga khan de du iman recommend na kuriye ami han seedling root deep laga tarika itu guru bole nimide mati olop bijai gine 45 square meter itu du hile kheti la kinare banai dibo aro single super phosphate itu logode mati bijai ne thakia itu du hile 8.0 6.0 aro 5.0 kg itu du hybrid laga dhan khan hyv dhan aro puila mohan ma baba khan cholaina ahi thakia dhan Iruhande cholabo pare root deep treatment ituru hile du sam laga somoide kuri thake aro seedling khan du hile du liquid biofertilizer laga treatment ituru hile morning laga somoide mukhan kuri bole lage mati acid bishi thakia iruhan du hile du biofertilizer ituhan bra mix kuri bole lage mukhan root deep single super phosphate laga mati Tate bra roots khan bijai dia piche seedling khan du luigine bahar de ulaigine ekta kinare rakhi diule lage 5 kg nishna thik pra sukha thakya compost nolibi dairy farm laga mu itu du hule du mati bijai ne rakhia laga opore biofertilizer 4.0 kg itu du solid biofertilizer khan aro 500 ml liquid green thakya biofertilizer itu lode mati logode thik pra mix kuri dibule lage itu piche de dhan laga ghas seedling itu han laga roots tu hile du aku ek bar rebra itu dawai khan nohilbi mukhan compost khan biofertilizer khan mati logode biji thakia itu de aku ek bar bijai digine সিডলিং খান ইটু পিছিয়ে দেহি লুই যাইনে খেতে দে লাগাইলে বাল আছে কিন্তু মোখান ট্রান্সপ্লেন্ট নাকুরিয়া আগে দে রক ফসফেট ইটু হলে খেতে দে এপ্লাই করে দিও ইটু হলে 125 কেজি একটা হেক্টর নিমিতে বিচাই দিব আর অর্গেনিক মেনুর ইটু 2.5 টন একটা হেক্টর নিমিতে লাগাই দিবলে লাগে ইটু তারিকা তো হলে তো মহান শাক সবজি সিডলিং লুইনে খেতে লাগা উলেলা সময় দে একদম ভাল তারিকা একটা আছে মহান সিডলিং খান বিজাই দিয়া ইটু তো হলে তো 2 ঘন্টা বা 4 ঘন্টা নিচিনা বিজাই নে রাখিছু গুলে ভাল আছে আমি হান নার্সারি বা ধান লগা ঘাস নহলেবি সিডলিং খান উলাই লওয়া পিছে দে তার লগা রুজ খান তো হলে ধুলাই দিব ইটু ধুলা তো হলে তো মাটি খান বিজি নে থাকিয়া নহলেবি তার লগা রুটস তে বহি যা ইটু খানকে সাফা করে দিবলে লাগে ইটু পিছে দেহি লুই যাই কিনে রুট ডিপ ট্রিটমেন্ট মাটি আর পানি লামিক্সর লগতে SSP বিজাই নে রাখিয়া মিক্স করে রাখিয়া তাতে বা বিজাই নে মিক্স করে রাখিয়া তাতে বা বিজাই নে মিক্স করে রাখিয়া তাতে বা বিজাই নে মিক্স করে রাখিয়া তাতে বা বিজাই নে রাখি দিলে লাগে ইটু বিজাই নে রাখিয়া তো হলে তো 10 ঘন্টা নিচনা তার লগা রুটস কে বিজাই কিনে রাখি দিলে লাগে আর বায়ো ফার্টিলাইজার লগা ট্রিটমেন্ট পিছে দে সিডলিং খান তো হলে লুই যাই কিনে মেইন খেতে দে মহান লগা শুরু করব পারে আর ইয়াতে রক ফসফেট কই থাকিয়া ইটু পরা খেতে দে লাগাই দিব আর ইটু রক ফসফেট তো একটা হেক্টরে 125 কেজি ইমান দূর একটা হেক্টরে লাগাওলে দরকার আছে মহান খেতে দে 45 স্কোয়ার মিটার নিচনা জায়গা দেদু হলে দু 4 কেজি বায়ো ফার্টিলাইজার ধান লগা সিডলিং খান তার লগা রুটস তো হলে তো বিজাই দিলে লাগে আর ইটু তো 1 ঘন্টা বা লগিনে 2 ঘন্টা নিচনা বিজাই নে ইটু পিছে দে খেতে দে লাগাইলে ভাল আছে আর মহান ধান লগা সিডলিং খান লুই যাই কিনে বিজাই দিয়া ইটু পিছে দে তো হলে তো ফাট লুই যাই কিনে খেতে দে লগাই দিবলে লাগে সিডলিং রুট ডিপ কই থাকিয়া লগা তারিকা ইটু কুড়িয়া বা বিমার নহলেবি পকপোকা ইটু হাঙ্গেবি হাতাব পারে আছে খালি ইটু নহে কিনে ধান লগা ঘাস সিডলিং ইটু হান লগা রুটস তো লুই যাই কিনে হাইড্রোজেল স্লরি ইটু তে বিচাই দিয়া পরা সিডলিং হাঙ্গে মরি যা নলে সুখি যা ইটু পরা বাঁচাব পারে আমি হান ধান লগা সিডলিং খান লুই যাই কিনে মাটি পানি আর সিঙ্গল সুপার ফসফেট লা মিক্সচার ইটু রে বিজাই দিয়া পরা আমি খান ক্রপ পি আকু বেশি উলাব পারে আর খালি তু নুই কিনে মুখান দাওয়া আলাক খান না চলাই লিবি খালি রুট ডিপিং মেথড পরা মুখান ক্রপ লগাই ইটু ভাড়াব পারে আছে

0: কমাব পারি যে বাচ্চা মুইজন বি হাগস এন্ড স্নাক্স কে অ্যাপ্রোচ করি না যাদু মুইজন কারণে বি বেশি ভাল ভাল বা ঘুমাব পারে লা ইম্প্রুভমেন্ট বেশি পাইছে আর এখন বেশি প্রফেশনাল আছে অ্যান্ড দেন ওয়েল এক্সপিরিয়েন্স মোখান লা প্রবলেমস লাইক মুই তো খালি মাসাজ সেশন বুক করছি হলে বি এখন মুখে বাচ্চাকে কি না কেয়ার করবো লাগে বাচ্চাকে কি না ফিট করব লাগে এটু খান সব মুখে শিখাই দিছে আর মুই নিচনা ফার্স্ট টাইম মম আর মিল্ক সাপ্লাই ল থাকা খান বি এখানকে অ্যাপ্রোচ করব পারিব দে উইল গাইড ইউ অ্যান্ড দে উইল হেল্প ইউ আউট
1: একটা আমা যার লাগা স্পাউস নহলে বা মতা লগতে কিমান সাপোর্ট লাগে পোস্টপার্টম সময়তে মতা খান আর ফ্যামিলি খান কিনিকা একটা আমাকে সহায় করব লাগে ইটু ওপরতে বিতন সাবি লগত শুনব পাব
2: মোখান বাচ্চা পা পিছে দিদু বেশি লনলি ফিল করে আমা খান দু না আমি হান লা মোতা হান বি আমি হান গিবি খুশি বি না পাওয়া হয়েছি নাকি বিকজ অফ আর ফিজিক্যাল চেঞ্জেস ইতিয়া তো আমার তো পাতলা থাকিলে বি মস্ত হয়ে যাব এনিয়া বি থাকে উই ফিল ভেরি লেস এট্রেকটিভ নহিলে বি মুই খান কোন কারণে বাচ্চা পা আছে দুইজন লা বাচ্চাহি আছে তো না তো ইটু কারণে আমার খান ফিজিক্যাল চেঞ্জেস খান থাকিলে স্টপ কমেন্টিং না মানে খান বেশি মস্ত হয়েছে কি ইটু খান না করবি না বডি শেমিং না করবি সামটাইমস ইট সো হ্যাপেন্স দ্যাট হাজবেন্ড বাই বডি শেমিং মাইকী তো নিজের কবি চাব মন নাই হয়ে যায় না মিরতে এই কারণে ইমেন সাপোর্ট লাগে আর আনাদার ওয়েজ টু সাপোর্ট তো আপনি খান কেতিয়া মতা খান বা মাইকী খানকে সাপোর্ট করে এই টাইম দে মাইকী খান very less chances thage de postpartum depression de jabole and studies have back it studies have shown that mota khan kitia itu maiki khan ge support re it maiki khan du postpartum depression de to jabole du bishi komti ase aro anxiety ini khan na kitia mota bara moange support re itu time de to mukhan la mon du khushi thagi shole du ফিজিক্যাল রিকভারি মোখান লা বডিতে কি কি জখম হয়েছে এটু খান সব ভাল হয়ে যায় না জলদি জলদি হিল হয়ে যায় না আর ব্রেস্ট ফিডিং কোয়াদু খালি আমার লা কাম নহয় বাবা লা রবি বেশি ইম্পর্টেন্ট প্লে করে আপনি দুজন লা বাচ্চা আছে আর ইটু বাচ্চা বারে একদিন দু আপনি দুজন গিয়ে চাব এটু কারণে বাবা লা রবি বেশি ইম্পর্টেন্ট প্লে করে এটু কারণে কিতিয়া মতা বার মাইকীকে সাপোর্ট করে এটু টাইম দে ব্রেস্ট ফিডিং সাকসেস রেট তো বেশি হাই আছে কোন মতা খান বারা সাপোর্ট করে আর আল্লাহ একটা দু কিতিয়া মতা বার মাইকীকে সাপোর্ট করে ইয়া হুসে হলে দু আপনি দুজন লা বন্ধু বেশি আর স্ট্রং হয়ে যায় এটু টাইম দে না আর একটা দু কিতিয়া মতা বারা মাইকীকে ট্রাস্ট করে এইটু আয়া মহিলা মাইকী বাচ্চাকে বারবার চাব পারব মুই কনফিডেন্ট আছে ইয়া হুসে হলে দু এটু আমাদু তাইলা কনফিডেন্স তো অটোমেটিক্যালি বুস্ট হয়ে যায় আর তাই আরো মন দিয়ে তাইলা বাচ্চাকে আরো বেশি বারবার চাবলে
1: আজি আমার খান হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রামটি পোস্টপার্টম কেয়ার ওপরতে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ক্যাজুয়াল অ্যাসাইনিস খান কি একটা ফিচার আনি দিয়া শুনব পাইছে আজি কারণে হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার প্রোগ্রাম ইমানতে শেষ করে দিয়েছে।
3: Have you heard? Census 2027 house listing operation has begun in Nagaland. These are informations to be collected.
4: Basic household amenities such as drinking water, LPG, electricity, sanitation and other essential facilities.
3: When the census officials visit your home, kindly provide accurate information and extend your full cooperation.
4: Your cooperation matters. Our census, our development.
5: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
6: WFM Dragoban
7: 103 MHz
6: News, music and entertainment.
7: This is FM Dragoban
6: FM 103 MHz.
8: ক Good evening, listeners, and welcome in. You're listening to FM Tragopan at 103 MHz, and I'm your host, RJ Lydia, here to accompany you through your evening today. Well, you just heard our Kaleidoscope program today, which is a talk on postpartum care, featuring the experts. So I hope it gave you an insight on how to care about, you know, the young mothers, and especially those who are experiencing this motherhood for the first time. So yes, a wonderful program indeed, but for now we're gonna dive into some more music here on the airwaves. So yes, I was deciding on what to play tonight, and I just figured out, you know, why not give this time for ABBA. You know, ABBA is one of the most iconic groups of all time, and you know, their songs have just crossed generations and just brings lots of nostalgic memories and lots of happiness and joy. So I want to share that to you across the airwaves. So wherever you are tonight, whether you've just returned home from a long day of work, or maybe from your college or schools, or even if you're just, you know, relaxing at home, or for some of our listeners who are just starting to cook, make sure that you turn up that volume, because it's gonna get loud, but of course not just loud, but it's gonna be very magical. So stay tuned in with me. We've got Dancing Queen coming your way. Hope you dance along to this one, ladies and gentlemen. ABBA, Dancing Queen.

0: FM 103 megahertz.
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Apni khan sabke program de swagat kori ase. Agashwani Kohima FM Trugban 103 megahertz te. Apni khan laga host aur dost arjitam jin lagode. Well, my dear friends, I'm delighted to be with you on another beautiful evening filled with timeless magic of Hindi film songs. Ami kan sobhi jani ase, ami kan sobhi rukhi thakia laga, ekta live phone in program etia shuru kori kina jabole thaki ase. To my dear friends, apni kan sobke aribe ek bar special welcome extend kori di ase. Aur apni kan etia kun kun khuni ase, apni kan মানে খড়ি চাই আছে, ট্রাফিক দি থাকি আছে, নহলেবি কাম দি থাকি আছে, গুটগুটি থাকিলে আপনি সবই টিউন ইন করবি আর আপনি সবই ইটু প্রোগ্রাম দিয়ে হিসা লো বলে কারণে বি কই দিয়ে আছে আপনি রেগুলার লিসনার্স কনভার জানি আছে ফোন নম্বর আছে 0370-2243-036 আর একবার ফোন নম্বর কই দিয়ে আছে 0370-2243-036 তাতে আপনি তাইল করি কিনা আপনি ভাল লাগে লাগা গীত আমি খান লগতে মাঙি দিবি তো আমি খানে আপনি খান গে প্লে করে দিয়ে হব তো মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাজ দ্য ডে জেন্টলি ওয়াইন্ডস ডাউন

0: Well, my dear friends, আমি খেলো ওরে নেক্সট কলার থাকি আছে। হ্যালো,
1: গুড ইভিনিং স্যার।
0: গুড ইভিনিং, কোন কোই আছে?
1: দিস ইজ অমল বসুমতারি ফ্রম রঙ্গাপাড়া সোনিতপুর আসাম।
0: অমল বসুমতারি প্রোগ্রাম নি স্বাগত করে আছে। আর কব
1: থ্যাংক ইউ।
0: ইমান দিন আপনি কোত হারাই কিনা দেখিছে?
1: প্রোগ্রাম তো শুনি থাকিছে, হলিবি মানে টাইম তো বেশি পা নাই হো। প্রোগ্রাম তো তো শুনি আছে, হলিবি মানে ঘরতে খেতে মানে বহুত কাম চলি থাকছে তো।
0: আচ্ছা ঠিক আছে, হয়ে যাব, এনে তামালি করা আছে। আর আজি কথা পাতি আছে, বেশি ভাল লাগিছে।
1: হয় হয়।
0: আর কব কিনা দিন থাকিছে আজি?
1: আজি তো মর্নিং টাইমতে অল্প ঠান্ডা হয়েছিল, আর এনেকা দিনতে বহুত গরম হয়ে যায় কিনা থাকিছে। 10টার পরা 3টা লোকে বহুত গরম চলি থাকিছে।
0: আচ্ছা, হলি হাত পাঙ্গা আছে, একটু দিকটা নাই নয়?
1: হয় হয় হয়, হাত পাঙ্গা তো চলি থাকে। এতিয়া 550 পরা বারিশ গিরি আছে।
0: আচ্ছা,
1: টিমছিম
0: বেশি জোরবার গিরি আছে না হালকা?
1: না নাই, অল্প অল্প গিরি কিনা থাকিছে।
0: আচ্ছা ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ ফর কলিং। আর এতিয়া কব আপনি আজি কোন
1: তেরে নাম ফিল্ম পড়ায় শুনিব গান? তো
0: তেরে নাম?
1: হয়।
0: ওকে, কোন দুয়ালা কানা?
1: চান অদিত নারায়ণ লাগা
0: মানে।

0: ও জেন ও জানে ও জানা
1: না না এটা না হয়
0: ও যে চান ওকে ঠিক আছে
1: হ্যাঁ পাইছে তো
0: পাইছে পাইছে
1: আর
0: কোন কোন লাগা নাম লব মন আছে কব
1: হয় হয় হয় সবচেয়ে পয়লা ভাইকন মুন্ডা বিমল বসুমতারি রমেশ পাত্র যোগেন্দ্র রংপি আর তানুশ্রী অঞ্জলি বসুমতারি সুমিতা বসুমতারি প্রিয়া বড় প্রেমিকা তিওয়া আর ভগবান সিং পরমার রমেশ প্রজাপতি শিবা লোহার ধরমবীর অবিনাশ তেলি সুতোষ ভাইয়া সঙ্গীতা ভাবি আর পূরণ বর্মা রাকেশ রমেশ টেলর গঙ্গাধর সাবনকর আর শ্রীকান্ত যোশী আর ভি থাকে আছে টুকারাম যাদব আর ভি বহুত জন রেডিও শুনে থাকা সবকে দেবাশিষ হাজরিকা ভি আছে
0: ঠিক আছে
1: আর সৌরভ দ্বারা ভি শুনে কিনা থাকি আছে গ্রুপতে
0: ঠিক আছে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ খুঁটা পাতিছে ভাল লাগিছে এটা শুনব দে আপনি রিকোয়েস্ট করে লাগা গিয়ে
1: ওকে ওকে থ্যাংক ইউ স্যার
0: ইয়ার ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস আমাল বসুমতারে আমি খান লাগা রেগুলার লিসনার থাকি আছে আর তাই রিকুয়েস্ট করে লাগা গীত আমি খান শুনি হব তেরে নাম ফিল্মরা উদিত নারায়ণ আওয়াজতে মিউজিক দিছে হিমেশ্বর সামিয়া লিরিক্স সামিয়া আর তাই নাম লওয়া সবকে এডুকেট ডেডিকেট করে দিয়েছে শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

0: Well, my dear friends, next caller, আমি খেলাবাড়ি থাকি আছে। হ্যালো হ্যালো
1: হ্যালো স্যার, নমস্কার।
0: হ্যালো নমস্কার, বিমল বসুমতারী
1: জি স্যার, ধেমাজি আসাম আছে, বিমল বসুমতারী
0: প্রোগ্রাম স্বাগত করে আছে। আর কব কোন গীত শুনিব মন যায় আছে আজি
1: স্যার? পিজা মুভি থাকিছে,
0: মুভি লাগা নাম কব আর একবার।
1: পিজা কৃষ্টি রোশন লাগা
0: ঋত্বিক ৰোশন লগা আছে না? নহয় মই এইটো নাজানে, ডিজাপ মুভি আছে। কোনটো গীত
1: গানটো কেনেকুৱা থাকিছে স্যার?
0: জিনা নাহি একটা আছে, এক দু দিন যার একটা আছে, সো গায়া হে ইয়ে জাহা একটা আছে, এক দু দিন যার আর কে তো কে দুম হো মেরে এনেকা আছে। সো গায়া হে ইয়ে জাহা। আচ্ছা ঠিক আছে, আর কোন কোন গেতে টিকেট করে দিব মন আছে?
1: আমার আছে অমল বসুমতারী আছে, ফাইখন মুন্ডা, রমেশ পাত্র, রঘুবিলা মিথা, অঞ্জলি বসুমতারী, সুনীতা বসুমতারী, হিতেন্দ্র দাস, যোগেন্দ্র রংপি, রমেশ প্রজাপতি, রাকেশ ধরমবীর, রমেশ প্রজাপতি, প্রেম সিং সুসুদিয়া, গোল্ডি, শিবা লোহার, তনুশ্রী, দিবাশিস হাজরিকা, যান লাইভ শুনে থাকিছে, সবক ডিলিকেট করেছো স্যার আর আপনাকে।
0: আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। আর বিমল বসুমতারী আজ লাগা দিন কিনা থাকিছে?
1: আজি স্যার অলপ রাতি নাই, বারিশ অহা নাই, আজি অলপ ঠান্ডাই থাকিছে।
0: ঠান্ডা থাকিছে,
1: এতিয়া অলপ হাওয়া আহি থাকিছে অলপ অলপ।
0: হাওয়া আহিয়া লাগা মই অলপ শুনি পাই আছে। তো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, খোটা পাৰিছে, ভাল লাগিছে। এতিয়া শুনিব আপুনি রিকুয়েস্ট কৰা লাগা গীত।
1: থ্যাংক ইউ স্যার,
0: ইয়া ওয়েলকাম। বাই। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি খান লাগা রেগুলার লিসনার বিমল বসুমতারী ধেমাজি আসামরা, তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান শুনি হব ডিজাব ফিল্মরা, নীতিন মুকেশ, আলকা ইয়াগনিক, শাপির কুমার কোয়া গীত আর খরচ, মিউজিক দিছে লক্ষ্মীকান্ত পিয়ারিলা, লিরিক্স জাভেদ আক্তার, আর তাই নাম লওয়া সবকে এই দুটো গীত ডেডিকেট করে দিয়েছে, শুনি কিনা এনজয় করবা।

0: ৱেল মাই ডিয়াৰ ফ্ৰেণ্ডছ, আপুনি কাৰণ ছবি শুনি কিনে এনজয় কৰি থাকিব বুলি মই পূৰা উমিদ কৰি আছে। আৰু ইয়াতে আমি খান লগতে নেক্সট কলাৰ বিধা কি আছে। হেল্ল'
1: হেল্ল'
0: হেল্ল'
1: এ নমস্কাৰ
0: নমস্কাৰ প্ৰেমজিৎ জী, স্বাগত হে বতাই কোন সব গীত আজ শুনা যাওঙ্গা। ফিল্ম নাম বতাই
1: আজি স্যার মোর গীত
0: আছে কোন কোন গীত ডিগেট কৰি দিব নাম লব
1: প্ৰথমত স্যার আপনার নাম
0: থ্যাংক ইউ
1: আমার বহুত আদরণীয় আকাশবাণী কুহিমার আমার দাদা এতিয়া যে আকাশবাণী প্রেজেন্টার এইছে দাদা শুনিব
0: ও থ্যাংক ইউ আর
1: অনুপ কুমার ভট্টাচার্য ডাঙরিয়া অহম ত্রিভূমি জেলার পড়া শুনিব আশুতোষ ডাঙরিয়া শুনিব ত্রিপুরার পড়া বাইকেন মুন্ডা ডাঙরিয়া শুনিব আমার ত্রিভূমি জেলার পড়া আমার উপবাই ইটু শুনিব নাম হয়েছে উপেন্দ্র দাস ডাঙরিয়া নতুন চক্রবর্তী শুনিব বেঙ্গালুরের পড়া ও মোর আদরণীয় বাবি সঙ্গীতা দেবনাথ জি ও সুতপা ভট্টাচার্য জি শুনিব ওর এতিয়া যে অকল হতবন্ধু আকাশবাণী কুহিমা শুনিছে সকলের শুনিব ওর আদরণীয় দাদা রমেশ পাত্র ডাঙরিয়া।
0: তো মাই ডিফ্রেন্ডস, আমি খান লাগার রেগুলার লিসনার প্রেমজিৎ তাহির রিকুয়েস্ট করে লাগা গীত আমি কেন শুনি আব। এস পি বালসুব্রমণিয়াম আর অলকা ইয়াগনিক অবস্থে সাজান ফিল্মরা, মিউজিক দিছে নাদিম আর শ্রাবণ, লিরিক্স সমীর। আর তাই টু গীত নাম লওয়া সব গীত গেট করে দিয়েছে, শুনে কিনা এনজয় করবি মাই ডিফ্রেন্ডস।

0: Well, my dear friends, time be punji jai se, to ami khan lagu de last lucky caller tha kya se? Hello.
1: Hello, namaste sir.
0: Hello, namaste. Kun koi ase?
1: Moi Harsing koi ase. Karbiyangong para.
0: Okay, Harsing program is swagat koi ase.
1: Harsing pangcho ase moi.
0: Okay, Harsing pangcho program is swagat koi ase. Aro kundo git honi bo mon jai se aji?
1: Aji moi honi bo le mon ase to Jai Ho film.
0: Okay, Jai Ho film.
1: Tere
0: Naina. ঠিক আছে আৰু কোন কোন কে টিকেট কৰি দিব মন আছে
1: ফাস্ট থাকিব আপুনি
0: থ্যাংক ইউ
1: আৰু হামল বসুমতাৰী
0: ওকে
1: বাইকন মুণ্ডা লেমন বসুমতাৰী
0: ওকে
1: অঞ্জলি বসুমতাৰী আৰু এইটো কি আছে যোগেন্দ্ৰ ৰংপি
0: ওকে আচ্ছা ঠিক আছে তো হারসিং পাংচো আপনি আজি রাতে লাগা লাস্ট লাকি কলার থেকে আছে আর
1: আপনার
0: কথা পাতিছে ভাল লাগিছে এটা শুনিব দেই
1: থ্যাংক
0: ইউ ওকে ওয়েলকাম বাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস এইটি আজি লাগা লাস্ট লাকি কলার লাগা গীত আমি এখন ইয়াতে শুনি হব জে হো ফিল্মরা আর তাই নাম লওয়া সবকে এই গীত ডেডিকেট করে দিয়েছে হারসিং পাংচো কার্পি আংলংরা আর মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি খান কোন কোন কল করেছে আপনি খান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে আর কোন কোন লাগা কলস লাগিয়া নাই নেক্সট টাইম যে উইল বি ট্রাই করবি আপনি খান লগতে কথা পাতি বলে উই উইল লুক ফরওয়ার্ড ফর দ্যাট তো থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস এইটি লাস্ট গীত হওয়াব 7:10 আপনি খান নাগামিস্ত অরিজিনাল খবর দিয়ে শুনব তো শুনিবি যাই হো ফিল্মরা শ্রিয়া ঘোষাল আর শান আওয়াজ দেয় মিউজিক দিছে সজ্জিত আর ওয়াজিদ লিরিক্স সমীর

0: আপেতে বাচা বুকি গিনে পুইলা দিন মুইনা হওয়া সময়তে এইচআইভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে।
1: এইচআইভি থাকা মা একজন লগত পড়া এইচআইভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচা লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব।
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব।
1: এইচআইভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব।
0: জানকারি এটু আপনার কে দিয়ে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পড়া।

0: এটি লাগা দরকার কামখান জানাইছে। মিটিং সময়তে এগ্রিকালচার ডিপার্টমেন্ট বা ন্যাশনাল মিশন অন ন্যাচুরাল ফার্মিং আর এম এন এম ই ও অয়েল পাম্প স্কিম নিচে 14 বস্তি খান্ডে 243 হেক্টার্স কভার করে এলাকার রিপোর্ট দিছে। লেবার ডিপার্টমেন্ট পর জানাই দিছে কি নাগাল্যান্ড বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নিচে 1788 ওয়ার্কার্স রেজিস্টার করে আর 630 বেনিফিশিয়ারিজ লগতে স্কলারশিপস 2025-26 সময় দিয়ে লগত ডেথ মেটার্নিটি মেডিকেল আর টুলস মাদার দিয়া খান জানাই দিছে। একই সময় ভেটেনারি ডিপার্টমেন্ট বা অলপ আগে সোয়াইন ফিভার আফ্রিকান সোয়াইন ফিভার বা 374 জানুয়ার মরাই কেনা 101.04 কোটি টাকা নোকসান করে দিয়ে এলাকা জানাই দিছে। মিটিং বা বিএসএনএল নেটওয়ার্ক কানেক্টিভিটি এগ্রিকালচার ক্রেডিট আর ভেকেন্ট গ্রামীণ ডাক সেবাক পোস্ট দিয়ে চার্জা করেছে। এমপি জামিয়ার বা ইস্যুস উঠাই দিয়া কাণ্ড মিলিয়া অথরিটিস লগতে লই যা বলে বিশ্বাস জানাইছে। নাগাল্যান্ড গভর্নর আর চেয়ারম্যান নর্থ ইস্ট জোন কালচার সেন্টার এন ইজেড সিসি নান্দ কিশোর যাদব বা আলুবু নাগাটো ডাইরেক্টর এন ইজেড সিসি ডিমাপুর হিসাবে অ্যাপয়েন্ট করে দিছে। গভর্নর সেক্রেটারিয়েট পর কেছে কি অ্যাপয়েন্টমেন্ট মিনিষ্ট্রি অফ কালচার লগত মঞ্জুর দি বানাইছে। অ্যাপয়েন্টমেন্ট জয়নিং দিন পর লই কিনা 3 সাল কারণে একটা শর্ট টার্ম কন্ট্রাক্ট বেস সৃষ্টি হবলে আছে। সেক্রেটারিয়েট পর কেছে কি আলবু নাগা লগতে পে আর এলাওয়েন্সিস ডাইরেক্টর লগত পোস্ট দি সেন্ট্রেল সরকার বা মঞ্জুর দিয়া হিসাবে দিবলে আছে। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেছে কি ইরান লগতে লড়াই খতম হবলে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করিয়া তো শেষ হয়ে গেলে তার বা তেহরান লগতে সামিল হবলে ইচ্ছা না থাকে জানাইছে। ইউএস আর ইরান বা স্ট্রাইক নতুন শুরু করিয়া পাছতে নাটো সামিট টার্কিদি একটা ফ্রেন্স কনফারেন্স সময় শ্রী ট্রাম্প লগা স্টেটমেন্ট দিয়েছে। ইন্টারিম সেজ ফাই এগ্রিমেন্ট June 17 সাইন করিয়া বা একটা পার্মানেন্ট এগ্রিমেন্টে বাতচিত করবলে একটা 60 দিন উইন্ডো দিবলে থাকিছে। একই সময় গ্লোবাল ক্রুড অয়েল দাম খান্ডু সাপ্লাই রোখাই দিবলে চিন্তা থাকিয়া সময় 4% পর উঠাই দিছে। আকাশবাণী কহিমার পর আপনি খান লগতে খবর আনি দি আছে। তাজা খবর শুনিব কারণে আমি খান লগা এক স্যান্ডেলস AIR নিউজ এলার্টস আর AIR আন্ডারস্কোর কহিমা দি ফলো করবে। আপনি খান পর এইটু খবর নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল AIR নিউজ কহিমা পর শুনিবলে পাব। ওয়েলকাম ব্যাক। আপনি খান সামলাগা খবর শুনি আছে। নাগাল্যান্ডে সুমি কমিউনিটিস বা তোলনি ফেস্টিভেল তো আজি ধুমধাম মানাইছে। কহিমাদি সুমি কমিউনিটি নিউ মিনিষ্টার সিল বা সেলিব্রেশন তো প্রিন্সিপাল সেক্রেটারি আর ডেভেলপমেন্ট কমিশনার ওয়াই কেখেদো সিমালাগা অফিসিয়াল ঘর দিয়ে জয়গা করেছে। মানুষ জমা থাকি আখান লগতে কথা করে শ্রী সীমা বা তোলনি তো সুমি কমিউনিটি লাগা সবচেয়ে দরকার ফেস্টিভেল হিসাব জানাই কিনা ধন্যবাদ দিয়া মিল মিলাপ স্যাম্পলাইজ করে ফেলোশিপ রাখিয়া লগতে শান্তি আর হার্ভেস্ট বেশি ভালো বলে প্রার্থনা রাখিয়া কান জানাইছে। তারপর নওজওয়ান জেনারেশন লগতে এগ্রিকালচার লগতে জড়ি যা বলে অনুরোধ করে নাগালের এলাকা ফিটাইল মাটি আর এগ্রোক্লাইমেটিক অবস্থাপরা গ্রোথ আর আগে বড়াই দি বলে ডর পটেনশিয়াল থাকিয়া কয়েছে। একই সময় সুমি লিটারেচার বোর্ড SLB চেয়ারম্যান ওয়াই ভিহোশি মোরোবরা তোলনি ফেস্টিভেল লাগা সিগনিফিকেন্স জানাই দিছে।
1: There are so many cultural and social significances revolving around Tuluni. It is the heartbeat of the Sumi culture, and it is the festival when our rich heritage comes alive. For 7 long days, our villages, they echo with laughter, then the beautiful rhythm of our folk song, the energy of our traditional dances, and the storytelling passed down through generations. Feasting on bountiful food, drinking the traditional rice and millet brews. Now, the main purpose of the celebration of Tuluni is an invocation card for good crop, bountiful harvest, good harvest.
0: জিনহপুতি তোলনি দো জিনহপুত টাউন জিপিস এসোসিয়েশন বা লই কিনা মানাইছে। প্রোগ্রামটি কথা করে ডেপুটি কমিশনার ধারাম রাজ বা তোলনি দো মানুখান মাজুদি শান্তি আর মিলাজুড়া থাকিয়া দেখাই আছে কয়েছে।
2: They are the Aptakam. They are actually the holders of the community. They are the very fought the king, chiefmen of our society. So they have held our society together till now. And I hope they will be doing so in the years now.
0: Nagaland Laga Director of School Education Laga State Literacy Mission Authority Ba Ulas Program Nichede Foundational Literacy and Numeracy Assessment Test Rakhya Laga Results to Janadise Assessment to March 21 Tarik Satta Districts Kan Dimapur Kifri Peren Peg Mon Twinsang Arujanabodiri Rakise So Milagina 5069 Learners Day 1468 Mota Aru 3601 Mahilabra Test DC Idukan Majudi 4522 Learners Kan Qualify Wadi 1314 Mota Aru 3208 Mahila Kan Milagina Qualify Hose Nagalandi Ulas Program Karone Idu Dangra Safalda Hisabi Janagina Directorate Pa Kamiyab Learners Logori Congratulate Kurisi Aro Adult Education Takat Kuridibali Aro Jivanpura Sikibali Initiative Pa Nagalandi Literate Kuridibali Commitment Wapas Rakiase Deputy Commissioner Chimukoti Mabra Ekta Public Notice Degina Manu Jun Laga Matidu National Highway 329A Pimla Junction Pra Manomchi Laga Right of Way Pidori Thakya Kanbra Claims or Objections Dibole Matise Guwahati High Court Kohima Bench Pra Order Dia Pasudi Notice to Dise NH 329A Alignment Pidori Malik Khan Nohali Mati Opor Interest Thakya Kanbra Nicho Claims Nohali Objections to DC Laga Office The notice publication correcting a trace in majority jamadi bole lage claimants bra nature nam address contact details matilaga jankari claim nohali interest laga niyam supporting documents laga copies aro mati upar hak claim koribole bhavana kan janai dia ekta undertaking dibole lage dusra jankari karone dc office the office rakhya samay contact koribole paribo Aro, FIFA World Cup karoni quarterfinal lineup to finalize korekina France, Morocco, Norway, England, Spain, Belgium, Argentina, aro Switzerland ba round of 16 match kan jitiya basudi agi barhai jaise. Quarterfinals to ahia Friday do shuru korekina France ba Morocco logodi phujur 1 baje adadi khilibula ase. Spain ba Belgium logodi Saturday di lok koribula ase. Sunday di Norway ba England khilab taikan laga sabse pahila FIFA World Cup quarterfinals di khilibula ase aro defending champions Argentina ba Switzerland logodi final last 8 fixture di khiligena semi-finals karoni larai koribula ase. Khobar sesti headlines dubara janai ase Pradhan Mantri Narendra Modi ba Indonesia laga yatra sesi hoigena Iki heritage thakya laga janai se Lok Sabha MP S Sapungmuren Jamir ba Unnuti karone desha laga dorkar kam khan janai dise Renowned singer Alobo Nagado director No Ki Zone Cultural Center hisabi appoint korisi aro Tuloni Festival to Nagaland dhum dhamra manai se Itu logot aji samlaga khobor imandi ses kori ase hundi thakibi ahia kali phujur 7:25 minute nagamis khobor ani dibole ase
3: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy
4: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby
3: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
4: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদব দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1800 116

0: যোগাযোগ জানকারী এন টি ই পি বা বি এস এ।
1: হ্যালো
2: রাজেশ জি, মানে পুলিশ থানে সে বল রহা হুম।
1: ফির সে
3: আপ ডিজিটাল অ্যারেস্ট মে হো, দূসরে কমরে মে জাইয়ে আকেলে। আপকে পার্সেল মে ড্রাগস মিলে হ্যায়, লম্বে জায়েঙ্গে,
4: 10 লাখ দিজিয়ে, বাচ জায়েঙ্গে।
1: সর ইতনে কাহাঁ সে?
4: এক লিংক ভেজা হ্যায়, আবহি প্রসেসিং কে লিয়ে 2 লাখ ভেজিয়ে, বাকি বাদ মে।
1: স্যার 2 লাখ?
5: ক্যা হুয়া বাবা?
1: বেটা ইয়ে কে রহে কি মেরে পার্সেল মে সে ড্রাগস মিলে হ্যায়। काट दिया।
5: पैनिक मत कीजिए पापा, डिजिटल अरेस्ट जैसा कुछ नहीं होता है, ये सब फ्रॉड है।
1: फ्रॉड?
5: पुलिस, बैंक, आरबीआई इत्यादि के नाम से आने वाले साइबर अपराधियों के फोन या वीडियो कॉल से सावधान रहें, उन्हें कोई पैसे ना भेजें और तुरंत पुलिस में रिपोर्ट करें। अगर समझदारी नहीं दिखाओगे
1: तो पैसे गवाओगे,
6: आरबीआई कहता है।
7: जानकार बनिए, सतर्क रहिए।
0: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Abni khan sabke program ni swagat kori ase. Akashwani Kohima FM Chagban 103 MHz te. Abni khan laga host aur dost arjitam jan logare. And for the next half an hour, we'll travel back to the golden eras of the early 1980s. A period with the heartfelt melodies, meaningful lyrics aur unforgettable voices ruled Bollywood. আজি লাগা প্লেলিস্ট উই উইল সেলিব্রেট সংস দ্যাট কন্টিনিউ টু ইভোক নস্টালজিয়া ইভেন ডিকেডস লেটার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, সিট ব্যাক, রিল্যাক্স এন্ড লেট দিস এভারগ্রিন ক্লাসিক্স টেক ইউ অন এ বিউটিফুল মিউজিক্যাল জার্নি। বইলা গীত আমি কান শুনি হব প্রেম গীত ফিল্মরা অনুরাধ বরুয়াল আর যশবন্ত সিং অবস্থে। মিউজিক দিস ইজ জগজিত সিং, লিরিক্স ইন্দেভর। One of Jagjit Singh's most cherished film songs, this gentle melody beautifully combines the elegance of Ghazal with Bollywood romance. Hunikina enjoy Kurbi, my dear friends.